নমস্কার আর সুপ্রভাত, এটা আকাশবাণী কেন্দ্র তোরা মিডিয়াম ওয়েভ লাইন 243.1 মিটার আর কিলোহার্টজ 1233 নি অনুষ্ঠান প্রচার হওয়া লাগিছে গাছা। আজি মঙ্গলবার জুলাই মাসলা 26 তারিখ সন 2024 আর সময় হলে

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী স্বদেশ আজংলা কণ্ঠনি অনুষ্ঠান আগে নিয়ে থাকিব। এইবার অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী প্রতিমা হাজংলা কণ্ঠনি। গানলা কথারা হলে হপন দেখে মই তলা কথারা।

0: আপনিগুলা উপভোগ করিলে শিল্পী প্রতিমা হাজংলা গান দা। প্রিয় শ্রোতাগুলা আপনিগুলা এলা শুনিবাগে পাব বুকলা জালাপুরা লা বিষয়নি হুটুকে কটিকা শ্রী প্রণব হাজংলা আওয়াজনি।
1: বুকল জালাপরা সমস্যা বহু সংখ্যক মনগিলেই বুক জালাপরা সমস্যা নি ভোগ দেখা যায়। এরা বেশিরভাগে দীর্ঘদিন ধরে এই সমস্যা নি ভুগি থাকে আর কম সংখ্যক মনগিলেই খাওয়া খাদ্যলা ভাবে আর অন্যান্য কারণে মাঝে সাঝে বুগনি জ্বালাপোড়া করা সমস্যারা দেখা যায়। মোট জনসাধারণ আধা সংখ্যক মনগিলেই জীবনলা কোনো নহয় কোনো একরা সমস্যা নি ভুগিছে। গ্যাস্ট্রিক রোগ উগর দিলে বুগনি জ্বালাপোড়া করা বলে আমরা ভাবি নাই, আর কোনো সময় ভাজা পড়া বস্তু খালে চা কফি বেশিকে খালে দিন দে না খাওয়াকে থাকিলে বুকনি জ্বালাপোড়া রোগ হওয়া বলে ভাবি নাই। কিন্তু প্রায় 90% আক্রান্ত মনগিলে

0: সুস্থভাবে জীবনযাপন করালা পরেও এই রোগনি ভুগিব লগা হয়। কিন্তু এলা সঠিক কারণ সম্পর্কে বহু মনগিলেই না জানে। 2003 চনত এগরা সমীক্ষাল মতে জানিব পারা যাছে যে এইবিধ রোগগিলা রোগকে নিয়ে মনগিলা একেবারে সচেতন নহয়। অবশ্য আজিকালিলা মনগিলা বহু সংখ্যায় এই বিষয় নিয়ে কিছু পরিমাণে সচেতন হছে। বুকনি জ্বালাপড়া করিলে কিঙ্কে সহজে উপশম পাব বা ভালা হব। বারে বারে এই সমস্যা নিয়ে ভুগি থাকা মনগিলা সমস্যা ঠিকিন কিঙ্কে দূর হব বা হাত হারিব পাব। এই বিষয় নিয়ে কয়েকরা উপায় বা দেহা দেওয়া হছে। দেহা বা উপায়গুলো হলে চা কফি আর মদ ভাং ঠিকিন দূর নিয়ে থাকিব। কফি খাওয়া ভালা পাওয়া মনগিলে কেফি না থাকা কফি খাব। চুকো বেগন বা টেঙা জাতীয় ফল না খাব। চর্বিযুক্ত আহার চকলেট পিঁয়াজ মরিচ আদি না খাব। দুধ ঠিকিন সর বরকিয়াহে দুধ খাব। একেবারে পেট খালিকে না থাকিব। দিননি পারিলে কম কমকে হলেও মেলাবার আহার নেওয়া উচিত। সময় মতে আহার খাবা লাগিব। দিনদ কম কমকে হলেও 8 গিলাস পানি খাবা লাগিব। ঘুমাবো সময় নিজের দেহা তুলনা থেকে মাথারা যাতে উফুর্নি থাকে। বাতাফাকে কেটিকে ঘুমাইলেও উপকার পাওয়া দেখা যায়। অফিস আদি নিয়ে কাম করিলে ককরাকে যাতে না বহে। দেহালা ওজন সঠিক রাখিব। এলাভাবে কোনো চিকিৎসালয় পরামর্শ মানি চলিব লাগিব। সুরুনি আট খাইয়ে বা টাইট হয়ে থাকা কাপড় না পিন্ধিব। আহার খাওয়ালা পরে ব্যায়াম নকরিব। এলা উপরিও আর মেলা উপায় আছে যেগুলা বুকলো জারা পড়া সমস্যাকে কমিয়ে রাখে। কিন্তু উল্লেখিত নিয়মগুলা পালন করিলেও মেলায় সকাশ বা উপকার পাওয়া যায়। উল্লেখ্য যে মেলা মনগেলে সাধারণ কিবা এগরা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আনি খাওয়ালা অভ্যাস দেখা যায়। বুক জ্বালাপড়া করালা সমস্যা ভাবে মেলা মনগেলে ফার্মাসি থেকে অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিনি আনি খায় আর সাময়িকভাবে উপকার হয়। কিন্তু প্রাকৃতিক উপায় অবলম্বন করিও বুকলে জ্বালাপড়া করা টেঙা পানি উগর আহা আদি সমস্যা আমরা আতর করিব পারে। এগুলো অতি সহজ উপায়। এই ওষুধ খাওয়ালা পরিবর্তে আমরা উল্লেখ করা এই ওষুধল পরিবর্তে আমরা উল্লেখ করা মানি চলালা লগতে খাওয়া খাদ্য গ্রহণলা ক্ষেত্র নিয়ে সাবধানতা অবলম্বন করিলে বুকনি জ্বালাপড়া সমস্যা ঠিকই হাত হারিব পাবা।
1: আপনিগুলা শুনিবাগে পাশে বুকলা জ্বালাপড়ালা বিষয় নিয়ে হতু কটিকা। এইবার অনুষ্ঠান নিয়ে আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী স্বদেশ হাজংলা গান দা। গানলা কথারা হলে ঢোল পানি ও ঢোল পানি।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী নন্দিতা হাজংলা গান দা ইদেতে অনুষ্ঠানলা সময়রা শেষ হয়ে আহিলে আর এলালগে লগে মানে অনুষ্ঠানটিকে বিদায় নিলে ধন্যবাদ।

0: নামগুপ খবর এস আই আর হাজারগুলি খরক্ত বলছি পুনামানগে পড়াঙ্ক বিমুসে গাতানি গেথামগুপ বাকসক
1: বাহা
0: আলটু আবার জুন কলাচিওনি জুলাই খরুক স্কু তারিখনা বিমুস এগাতনার এবার ঠিক ঠাক উয়াতানি রং নাইব
1: উনাবা
0: জাজেং নাবে আলটুয়ে নাকি বুথ লেভেল অফিসার মু বাকসা গল্পয়ে নাকি উইনা নাঙানি রং সিংয়ের মানগেন
1: আর ইয়া বিএলওনি নাম্বার বানানি মানতেন
0: সাহা স্কু বঙা জিরো না কল খাবো আর নাকি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রং নাঙামা না সিমা সান্দি নি মানগেন
1: আলটু বিয়ে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নামজাবা না আখা খেট কপা উয়াতানি রং হোসান ওনাতাইব আর নাকি বিএলও বাকসা খবর আগ্রব
1: গিসিক্রাবো দালো নামনি খাকেট উয়াতানি খালো খাকেট কপা উয়াতানি কই সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নামদে বিএলও ন কল কবো আর নামনি সিঙানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরক তো পলসিনি বিমু সেগাতানি আরা জুন খোলাচিওনি জুলাই খুগ্রিক স্কু তারিখ ওনা ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আর ছানছা পাকো মানবো ইয়া হু ইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া সিংবো না সঙ্গে আমি যাবো রং গোয়ালিং এখন
2: গোয়াল যাবা বি এদিবাদ আংনা মানজাব হা হাজারগ্রী খোক্ত বিশ্বনি যাবো রং গালানি নিয়ামে যাবো রং দংথাং দংথাং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
3: ইয়া নংসং মতা দাউনি গতাল গবা জাবুল গালানি নিয়ামদে সোনংগপা আর সোনংগি জাগবা জাবুল রাংকো আপসান চমুই গালদমানি গো সরকারি চাম্পিং আহা উনি গমন জাবুল রাংকো মংগ্রি দাকে শুয়ালিসা গালানাং গেন স্কাংগপা সোনংগপা জাবুল রাং জেহাই গালগমন মিসু সামজাকরাং আর বিচে রাংনি বিগল রাং গনি গপা জাকা বুতাইনা মান গপা সোনংগি জা বস্তু রাং জেহাই প্লাস্টিক রাং আর চামসি রাং গতাম গপা রংথা লংথা লাতানি ও জাকা গবা বস্তু রাং ব্রি গপা ব্যাটারি টিউব লাইট আর গ্লাস রাং
0: আহ ইয়ারাং গমন খো নাঙা দাকা ওদে
2: উনদে সিঙা কাচান জাবুল রাংকো গালনা রাং ইয়েন
3: দালোনি নান্তাং তাং নি দাকনা নাগনি গো রাসিমাং দাকবো আন্তাং তাং নি সারা নখরা রাং তালে রাখিবো আর আনসিং বাজপে দোবো ইয়াকো জিনমানি নামগিনি না ডিরেক্টর আর্বান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয় উইয়াটিঙা

সময় আতামনি স্নি কলাচি ওহা আর টোকি হাউস প্রোগ্রাম গাপমাতা সময় বা ইয়ানন বোনা দাউন আসিমং জল জল হাজালগনি খোলগ্রিক ডোক বলসি জুলাই খোলগ্রিকসা তারিখ সাংসাগনি চিগনি ভানু জয়ন্তী কালচারেল সেলিব্রেশন তুরা ডিস্ট্রিক অডিটোরিয়াম মানে অঙ্গমনি রিপোর্ট রেডিও রিপোর্ট খানা সানা মানগেন।